বিন্দুই হাত সে কলহাই আনু পাহাই আনু পাহাই আনু পাহেন আনে তারাঙ্গা মামে দানুই গেদরাবে আদাপি কথা করেন থে মা আবে কি হান ও মন্দে মোহত করে খালিং মাথা কলা আপে আদে কথা করেন প্রেমনিয়ে ইবসিম গেনাই সহোদরয়া ওয়া আদরে ভেনুয়েন করপু ইবসিমা ওয়া গে আদরে পারিসান কলা দিকে লাগে আন্না